কদাবিকি দাসো হং কন্দাদু কদাবিকি দাসো হং কন্দাদু কদাবিকি দাসো হং কন্দাদু কদাবিকি দাসো হং একু মানসি দি নেকি